ɔka asɛm bi kyerɛ yɛn ɛ ɔsɛ ɔka dɛ yesu yɛ baasa ne yɛaka den iyɛ taadi fante anaamaboa